চিরুন গিহু থাকলু বানা লৌনম্বি সায়ুনি কাউরি মৈরি দাওয়াই হাকজাং থাজেরুবা মাই ফাংলি মৈসা লাংদুনা থামুইদা কেমাউরে পানসি।

0: ꯅꯨꯄꯤꯒꯤ ꯊꯧꯔꯝ ꯇꯥꯕꯤꯔꯤꯕꯁꯤꯡꯕꯨ ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ, ꯏꯆꯦꯕꯤ ꯑꯃꯁꯨ ꯌꯧꯕꯤꯔꯛꯂꯦ꯫
1: ꯑꯍꯨꯏ ꯅꯥꯎꯕꯤ ꯑꯃ ꯂꯦꯡꯕꯤꯔꯛꯂꯦ꯫
0: ꯂꯦꯡꯁꯤꯟꯕꯤꯁꯤ ꯏꯆꯦꯕꯤꯃ꯫
1: ꯐꯅꯤ ꯐꯅꯤ
0: ꯏꯆꯦꯕꯤꯃ, ꯉꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯊꯝꯖꯔꯤꯕ ꯑꯁꯤ ꯋꯨꯃꯦꯟ ꯑꯣꯐ ꯗꯤ ꯃꯟꯠ ꯍꯥꯏꯕꯗꯤ ꯊꯥ ꯑꯁꯤꯒꯤ ꯑꯈꯟꯅꯅ ꯂꯧꯈꯠꯆꯕ ꯅꯨꯄꯤ ꯍꯥꯏꯕꯅꯤ ꯏꯆꯦꯕꯤꯃ꯫
1: ꯑꯍꯨꯏ
0: ꯉꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯂꯧꯈꯠꯆꯔꯤꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯁꯤ ꯍꯟꯗꯛ 2025ꯒꯤ ꯑꯣꯏꯅ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌ ꯑꯦꯀꯥꯗꯃꯤ ꯑꯦꯋꯥꯔꯗ ꯐꯪꯂꯕꯤ ꯍꯥꯎꯕꯝ ꯅꯂꯤꯅꯤ ꯗꯦꯕꯤꯒ ꯏꯆꯦꯕꯤꯃꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯕꯅꯤ ꯃꯌꯥꯝ ꯇꯥꯃꯤꯟꯅꯒꯗꯧꯔꯤꯕ ꯑꯁꯦ꯫
1: ꯑꯍꯣꯏ
0: ꯍꯥꯎꯕꯝ ꯅꯂꯤꯅꯤ ꯗꯦꯕꯤꯅ ꯍꯟꯗꯛ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌ ꯑꯦꯀꯥꯗꯃꯤ ꯑꯦꯋꯥꯔꯗ ꯐꯪꯂꯤꯕ ꯂꯥꯏꯔꯤꯛ ꯑꯁꯤ ꯏꯆꯦꯕꯤꯃ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯋꯥꯔꯤ ꯃꯆꯥꯅꯤ ꯀꯪꯂꯝꯗ꯭ꯔꯤꯕ ꯏꯐꯨꯠ ꯍꯥꯏꯕꯅꯤ, ꯑꯗꯨꯗꯤ ꯃꯈꯥ ꯇꯥꯕ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯤꯡ ꯀꯔꯝ ꯀꯔꯝꯕ ꯐꯣꯡꯈ꯭ꯔꯕꯒꯦ ꯍꯥꯏꯕꯗꯣ ꯏꯆꯦꯕꯤꯃꯒ ꯑꯃꯨꯛꯇꯪ ꯎꯅꯕꯤꯔꯣ, ꯑꯗꯨꯒ ꯃꯌꯥꯝ ꯇꯥꯃꯤꯟꯅꯔꯁꯦ꯫
1: ꯐꯅꯤ ꯐꯅꯤ ꯏꯅꯥꯎꯕꯤꯃ, ꯅꯁꯦꯡꯅ ꯎꯅꯖꯒꯦ꯫ ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯏꯁꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯦꯡꯕꯤꯔꯛꯄꯗ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ꯫
2: ꯃꯌꯥꯝꯕꯨ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ꯫
1: ꯑꯣꯖꯥꯅ 2025ꯒꯤ ꯑꯣꯏꯅ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌ ꯑꯦꯀꯥꯗꯃꯤ ꯑꯦꯋꯥꯔꯗ ꯐꯪꯂꯛꯄꯁꯤꯗ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯅꯨꯄꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯅꯨꯄꯤ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯑꯗꯨꯒ ꯅꯨꯄꯤ ꯑꯃꯅ ꯐꯪꯂꯛꯄꯗ ꯍꯔꯥꯎꯕ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯔꯤ꯫
2: ꯊꯥꯒꯠꯆꯔꯤ꯫
1: ꯑꯍꯥꯟꯕꯗ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤꯁꯦ ꯑꯣꯖꯥꯅ ꯍꯟꯗꯛ ꯑꯦꯋꯥꯔꯗ ꯐꯪꯂꯤꯕ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯦ ꯀꯪꯂꯝꯗ꯭ꯔꯤꯕ ꯏꯐꯨꯠ ꯍꯥꯏꯕꯁꯤꯗꯅꯤꯀꯣ? ꯑꯗꯣ ꯑꯣꯖꯥ, ꯍꯥꯏꯔꯤꯕ ꯀꯪꯂꯝꯗ꯭ꯔꯤꯕ ꯏꯐꯨꯠ ꯍꯥꯏꯕꯁꯤ ꯀꯔꯝꯕ ꯃꯈꯜꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯣ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯃꯨꯛꯇ ꯍꯥꯏꯕꯤꯌꯨ꯫
2: ꯋꯥꯔꯤ ꯃꯆꯥ 12ꯅꯤꯊꯣꯏꯅ ꯄꯨꯟꯁꯤꯟꯕ ꯋꯥꯔꯤ ꯃꯆꯥꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ,
1: ꯀꯪꯂꯝꯗ꯭ꯔꯤꯕ ꯏꯐꯨꯠ ꯍꯥꯏꯕ ꯂꯥꯏꯔꯤꯛ, ꯁ꯭ꯇꯣꯔꯤ ꯁ꯭ꯇꯣꯔꯤ 12 ꯌꯥꯎꯕꯁꯦ, ꯃꯁꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯑꯃ ꯄꯨꯊꯣꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯛꯄꯗ ꯑꯣꯖꯥꯅ ꯀꯔꯝꯕ ꯃꯇꯝꯗꯒꯤ ꯏꯕꯤꯔꯛꯄ, ꯈꯨꯠ ꯊꯥꯕꯤꯔꯛꯄ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ? ꯁꯤꯃꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯁꯤꯃꯒꯤ ꯑꯇꯣꯞ ꯑꯇꯣꯞꯄꯕꯨꯗꯤ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯔꯝꯒꯅꯤ, ꯑꯇꯣꯞꯄꯒꯤꯗꯨꯅ ꯃꯈꯥ ꯆꯠꯊꯔꯛꯄꯗ ꯍꯥꯏꯖꯔꯒ,
2: ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯅꯨꯄꯤꯁꯤꯡꯁꯤ ꯌꯨꯝꯒꯤ ꯊꯕꯛ ꯏꯪꯈꯥꯡꯁꯤꯗꯒꯤ ꯅꯥꯟꯊꯣꯛꯄ ꯏꯉꯥꯎ ꯉꯝꯗꯕ
1: ꯌꯨꯝꯒꯤ ꯀꯨꯞꯅꯣ ꯃꯌꯥꯝꯗꯒꯤ,
2: ꯑꯗꯨꯒ ꯏꯁꯥꯒꯤꯁꯨ ꯑꯩꯒꯤ ꯊꯕꯛ ꯏꯪꯈꯥꯡꯒꯤ ꯑꯃ ꯑꯃꯒꯤ ꯗ꯭ꯌꯨꯇꯤ ꯆꯠꯇ ꯌꯥꯗꯕ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯑꯗꯨꯝ ꯆꯦꯟꯅꯩ, ꯑꯗꯣ ꯏꯕꯒꯤꯗꯤ ꯑꯩꯅ ꯏꯅꯤꯡꯉꯛꯄ ꯃꯇꯝꯗ ꯐꯝꯃꯒ ꯑꯗꯨꯝ ꯏꯕ ꯌꯥꯏꯀꯣ, ꯍꯥꯏꯗꯤ ꯏꯅꯤꯡꯕꯒꯤ ꯄꯤꯊꯤꯜꯗꯣ
1: ꯐꯥꯎꯔꯛꯑꯀꯥꯟꯗꯗꯤ,
2: ꯑꯗꯨꯕꯨ ꯃꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯥꯏꯔꯤꯛ ꯑꯣꯏꯅ ꯄꯨꯊꯣꯛꯅ ꯍꯣꯠꯅꯕꯗ ꯌꯥꯝꯅ ꯑꯋꯥꯕꯒꯤ ꯃꯁꯛꯅꯤ, ꯀꯩꯅꯣꯗꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯑꯃ ꯄꯨꯊꯣꯔꯛꯄ ꯍꯥꯏꯕꯁꯤꯗ ꯑꯩ ꯁꯦꯝꯗꯣꯛ ꯁꯦꯝꯖꯤꯟ ꯇꯧꯗꯕ ꯌꯥꯗꯦ, ꯃꯁꯤꯒꯤ ꯅꯝꯕꯒꯤ ꯀꯩꯅꯣ ꯃꯌꯥꯝ ꯄ꯭ꯔꯣꯁꯦꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯂꯩꯕꯀꯣ, ꯑꯗꯨꯗ ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯩꯅ ꯃꯁꯤ ꯏꯕꯁꯤ 2013-14 ꯁ꯭ꯋꯥꯏꯗꯩ ꯀꯝꯄ꯭ꯂꯤꯠ ꯂꯣꯏꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯅ ꯈꯜꯂꯦ
1: ꯑꯩꯒꯤ,
2: ꯑꯗꯣ ꯑꯩꯅ ꯃꯁꯤ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤ ꯉꯝꯃꯝꯗꯕ, ꯑꯗ ꯁꯦꯜꯒꯤ ꯀꯛꯁꯨ
1: ꯅꯠꯇꯅ
2: ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯩꯒꯤ ꯉꯁꯥꯏ
1: ꯊꯕꯛ ꯁꯤꯜꯂꯛꯄ ꯃꯌꯥꯝꯁꯦ,
2: ꯑꯗꯨꯕꯨ ꯑꯩꯒꯤ ꯂꯥꯏꯕꯛ ꯌꯥꯝ ꯐꯕ ꯑꯃꯅ ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯏꯆꯥ ꯅꯨꯄꯥ ꯑꯍꯟꯁꯤ ꯂꯨꯍꯣꯡꯕ ꯃꯇꯨꯡꯗ ꯏꯃꯨꯡ ꯅꯨꯄꯤꯁꯦ ꯃꯥ ꯂꯥꯛꯑ ꯃꯇꯝꯗ ꯃꯥꯅ ꯑꯗꯨꯝ ꯏꯃꯨꯡꯒꯤ
1: ꯄꯨꯕꯤꯈ꯭ꯔꯕꯅꯤꯅ
2: ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯑꯩ
1: ꯁꯤꯗ ꯑꯗꯨꯝ ꯃꯥꯏꯒꯣꯟ ꯁꯤꯗ ꯑꯗꯨꯝ ꯑꯣꯖꯤꯟꯕ
2: ꯉꯝꯃꯛꯄ,
1: ꯀꯪꯂꯝꯗ꯭ꯔꯤꯕ ꯏꯐꯨꯠ ꯍꯥꯏꯕꯁꯤꯒꯤ ꯃꯥꯒꯤ ꯂꯥꯛꯈꯤꯕ ꯋꯥꯔꯤ ꯑꯃꯗꯤ ꯇꯥꯔꯦ꯫ ꯑꯗꯨ ꯑꯣꯖꯥ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯖꯥꯁꯤ ꯉꯜꯂꯤꯉꯩꯗꯒꯤ ꯏꯕꯤꯔꯛꯑꯒ ꯃꯊꯪꯗ ꯏꯔꯕꯁꯦ 2013-14 ꯁ꯭ꯋꯥꯏꯁꯤꯗ ꯐꯣꯡꯕ ꯌꯥꯕꯒꯤ ꯑꯣꯏꯅ ꯊꯝꯕꯤꯈ꯭ꯔꯦ, ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯐꯣꯡꯉꯒ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤꯗ ꯑꯦꯋꯥꯔꯗꯁꯤ ꯐꯪꯕꯤꯔꯛꯄꯅꯤ꯫ ꯑꯗꯣ ꯑꯣꯖꯥ, ꯁꯥꯍꯤꯇ꯭ꯌꯒꯤ ꯂꯝꯁꯤꯗ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦꯅꯦ, ꯏꯕ ꯈꯣꯠꯄꯒꯤ ꯂꯝꯁꯤꯗ ꯈꯣꯡꯗꯥꯔꯛꯄꯁꯤꯗꯤ ꯑꯍꯥꯟꯕ ꯈꯣꯡꯗꯥꯔꯛꯄ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ, ꯁꯤꯗꯤ ꯀꯔꯝꯕ ꯃꯇꯝꯗꯒꯤꯅꯣ?
2: ꯁꯤꯃꯛꯀꯤꯗꯤ ꯇꯁꯦꯡꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯥꯕꯨꯡ ꯍꯜꯁꯦ ꯃꯣꯏꯁꯨ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯦ ꯂꯣꯏꯅꯃꯛ ꯏꯕꯒꯤ ꯀꯩꯅꯣ ꯑꯃ ꯂꯩꯔꯝꯃꯦ,
1: ꯃꯤꯡ ꯄꯟꯕꯤꯔꯝꯃꯣ ꯄꯥꯕꯨꯡ ꯍꯜꯁꯦ,
2: ꯍꯥꯎꯕꯝ ꯏꯕꯨꯡꯉꯣ ꯌꯥꯏꯃꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯄꯥꯕꯨꯡ ꯍꯜ,
1: ꯑꯣꯍꯣ,
2: ꯑꯗꯒꯤ ꯍꯥꯎꯕꯝ ꯏꯕꯨꯡꯉꯣ ꯇꯣꯝꯕꯤꯅ ꯗꯤ ꯖꯤ ꯑꯣꯖꯥ ꯍꯦꯗꯃꯥꯁꯇꯔ ꯍꯥꯏꯔꯒ ꯑꯌꯥꯝꯕ
1: ꯃꯌꯥꯝꯅ ꯈꯪꯅꯕꯁꯦ,
2: ꯃꯇꯝꯗꯨꯒꯤ ꯅꯨꯄꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯍꯩꯕꯁꯤꯡꯒꯤ ꯇꯤ ꯖꯤꯗ ꯉꯥꯛꯇꯅꯤ
1: ꯇꯝꯅꯔꯛꯏ ꯉꯥꯛꯇꯅꯤ,
2: ꯁꯤꯗꯩꯗꯒꯤ ꯃꯥꯁꯦ ꯑꯣꯖꯥ ꯍꯦꯗꯃꯥꯁꯇꯔ ꯑꯣꯏꯔꯒ ꯌꯥꯝ ꯀꯨꯏꯅ ꯄꯨꯕꯤꯔꯝꯃꯦ, ꯑꯗꯣ ꯄꯥꯕꯨꯡꯒꯤꯗꯤ ꯉꯥꯛꯇ ꯂꯩꯈꯤꯗ꯭ꯔꯦ, ꯑꯗꯨꯒ ꯄꯥꯕꯨꯡ ꯍꯜꯗꯤ ꯈꯔ ꯀꯨꯏꯅ ꯂꯩꯔꯝꯃꯦ, ꯑꯗꯨꯅ ꯄꯥꯕꯨꯡ ꯍꯟꯅ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯤ ꯈꯔ ꯌꯥꯝ ꯑꯗꯨꯝ ꯄꯨꯊꯣꯛꯑꯝꯃꯦꯀꯣ, ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯗꯁꯨ ꯃꯁꯤꯒꯤ ꯀꯩꯅꯣ ꯃꯁꯤ ꯑꯗꯨꯝ ꯂꯥꯏꯔꯤꯛꯁꯤ ꯄꯨꯊꯣꯛꯅꯤꯡꯕ ꯏꯅꯤꯡꯕꯒꯤ ꯋꯥ ꯅꯠꯇꯕꯗ ꯃꯁꯤꯒꯤ ꯋꯥꯈꯜ ꯑꯃꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯗꯁꯨ
1: ꯁꯥꯒꯠꯂꯒ ꯑꯗꯨꯝ ꯍꯦꯜꯂꯦꯕ, ꯏꯊꯤꯜꯕꯤꯕ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ
2: ꯀꯩꯅꯣꯁꯤ ꯂꯩꯈꯤꯕꯀꯣ, ꯑꯗꯨꯒ ꯑꯩꯅ ꯑꯍꯥꯟꯕ ꯏꯔꯛꯄꯁꯤ ꯇꯁꯦꯡꯅꯃꯛꯀꯤꯗꯤ ꯏꯁꯩꯁꯤ ꯌꯥꯝ ꯄꯥꯝꯃꯦ, ꯏꯁꯩꯁꯤ ꯇꯥꯕ ꯈꯛꯇ ꯅꯠꯇꯅ ꯏꯁꯩ ꯃꯌꯦꯛꯁꯤ ꯏꯅꯕ ꯌꯥꯝꯅ ꯍꯣꯠꯅꯕ,
1: ꯏꯁꯩ ꯇꯥꯕ ꯅꯠꯇꯅ
2: ꯏꯁꯩ ꯃꯌꯦꯛꯁꯤ ꯐꯥꯗ꯭ꯔꯒ ꯈꯪꯗ꯭ꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯏꯁꯩ ꯁꯛꯄ ꯌꯥꯗꯦꯕꯀꯣ, ꯍꯩꯇꯕꯒꯤ ꯅꯠꯇꯕꯗ ꯁꯛꯅꯤꯡꯉꯛꯄ ꯃꯇꯝꯗ ꯃꯌꯦꯛꯁꯤ ꯈꯪꯗ꯭ꯔꯒꯗꯤ ꯌꯥꯗꯕꯅꯤꯅ, ꯑꯗꯨꯅ ꯃꯌꯦꯛꯁꯤ ꯏꯁꯩ ꯍꯦꯛ ꯂꯥꯛꯄ ꯈꯨꯗꯤ ꯃꯌꯦꯛꯁꯤ ꯏꯅꯕ ꯍꯣꯠꯅꯕ, ꯑꯃꯗꯒꯤ ꯏꯁꯩ ꯃꯌꯦꯛꯁꯤ ꯌꯥꯝ ꯏꯅꯤꯡꯕꯗꯒꯤ ꯏꯁꯩ ꯃꯌꯦꯛꯁꯤ ꯍꯥꯟꯅ ꯏꯕ ꯍꯧꯔꯛꯑꯦ, ꯑꯗꯨꯕꯨ ꯀꯣꯂꯦꯖ ꯂꯥꯏꯐ ꯂꯥꯛꯄꯗꯒꯤꯗꯤ ꯑꯩ ꯀꯟꯗꯤꯁꯟ ꯈꯔꯗꯒꯤ ꯃꯁꯤ ꯄꯨꯡꯂꯦꯞ ꯂꯦꯞꯈ꯭ꯔꯦ, ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯑꯩꯅ ꯃꯥꯁꯇꯔ ꯀ ꯇꯧꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯤꯗ ꯁꯩꯔꯦꯡꯁꯨ ꯑꯗꯨꯝ ꯀꯥꯕ ꯀꯥꯕ ꯏ ꯋꯥꯔꯤ ꯃꯆꯥꯁꯨ ꯑꯗꯨ ꯑꯣꯏꯕ ꯌꯥꯗꯕ, ꯑꯗꯨꯒ ꯃꯔꯨ ꯑꯣꯏꯅ ꯃꯥꯁꯇꯔ ꯇꯧꯔꯛꯄꯁꯤꯗꯒꯤꯗꯤ ꯑꯩꯁꯦ ꯁꯩꯔꯦꯡꯁꯤ ꯈꯔ ꯏꯔꯦ, ꯑꯗꯨꯅ 2001 Pongbase, Yam Tangiba, says Ina Sanamani, and the Nama 1995, 1996, Hidama, I Pongi.
1: Oh, and the Sina Yanhan boy,
2: the Hanan boy, the Ni, Aduga Sina creative, I say Ringina, Aduga Sina Tasring Hanagadi, Ariba Lerum, but they get translated the Toroga, Bangla make the Pongo. Aduna, I get
1: Kennedy, I can't eat
2: Kennedy, Waki, I say Ringina
1: Han boy. Ade oza didi ngasagi oza na mamangi matam da kuyi isei mesi isei tarata isei me ibika hedena ado isane igibe isei mesing sidi kana gumba da sangi bade rum ya bibra
2: da sing na harga di koi nu pisi khara bira kai ado na ina masi yang kuyi na aina sum thamam bane aku isei mesi sam gi matak de iraga ado aina matam da khalam masi station da thagalaga approve to ba gi wakhan ga sum le ram ma du luong gi bade ma du kang gong cha
1: nu pi gi gumba ne hong gi bada ta uzaram sin bamje ta khonga eba
2: aduga koina masigi kano se mangi batong tawra
1: ibe me kase adu sana nga sai research work ta udana tongan tonga ma mem ta wirme ko adegi ma pungwe na siding lai sima phongre 2001 da sigi matung da ozana khuthabi dai se karam karam ba lyricsing khuthabi ki bage habi du sum
2: hai asinga wari masa da su thare adegi nei na waring da su adum thai adegi aina phoki matang chidai na koi gi jiru gi phok song na larik amaga puthok se a manipuri ne english ne jiru ne loan ahum chida pul laga sinamu karai de gi noi dai na to 2012 la 39 hisab sa abdi ka ore ko phok song gi koi workshop ma yawe a koi gi tribe me am chi laga mo gi phok chong ching chi puthora ga mo koi chi na puthore le phok song ching chi mo na manipuri da chaw pa drop ama pi le ga adu ga koi na ma du ithok ba adu ga
1: ithok ai dis is amak pira bani na du dagi lok thorok pa lai rak pa
2: do ma chi koi na workshop chi manung chi da ko ma chi mo ga ta na ra ga ma chi phok song chi ta ra ba ra koi se ta ti ba ra hai ba do mo ga khana ra ga mai na tau gi ba ada ai ngon da yam na ma chi gi phaje phaje ma yam thing na gi ba phok song ching chi gi aina asmasi phok song je aina kitang khoi tribe sing sing goi ba phok song sing je aina kitang tu thu bang ma ga di mai ti lon da on tho ga de khu lein ba pa ba nga
1: puna khang min re
2: a si ma tang dai na sum interest low ki ba aduna ta sing na har ga di ho na ba sin pi ta di awa be wa mo ta ni adu ga si gi di chat ta ba ya da ba ma yam lai ba ada ha ma da me jo tribe ma nga ka ke na tara tara ka lo khala ga ta bin khala me ada ma si khudung cha ba to khra wat kare ati si ro gi sna ing on da lai ama oi rebo go thengna bada aidi lokthok lokchin ama ama
1: pao pao pao sin da te nungai ba do
2: adaina siru gi si
1: oi na lokat ki bane ba
2: si kano si phongje gi pulap na ne ko sharing ji aham ba gi phong re ko 2020 da ma phong e adu ga 22 da ma phong e adu ga 22 gi sharing sina ma yam da gi top top pa top top pa di sharing ama khak tang na lai si oi ba
1: wari ma sa sunna ta ba adu ga ga sai gi sharing sina ama khak si da gi pare sigi matang de diosa haidi mayam sairing hairaga line asuma ka hainai dena ado ozagi wakalonda asumba sairing mayam dagi manada ba ma putopi de ise biri se si matang de sum haibi
2: ta sim gidi ma jaina sum nature gi phaje ba singje
1: hoi
2: ai ngonda sum yam nung chi na thok ado ga ma si phaje ba sing sing matang de yam ining ba su phau je ba ada ai na ma si ai gi wakal ja sum sagalak pa matam chi da nature gi phaje ba marak chi da nature si bu ohel laiba sakhang daba madi yauri haina sum khanja ba
1: khanla pa
2: aduna nature gi phaje ba marak sida aina sakhang daba sibu thi bagi khongcha da masum
1: cha pa ri insana za thara pa ni
2: aduga last da aigi ফাইনেল আদান পাথর
1: পাথপেও মামদন খুদল
2: তামিং আরোব স্টেজা হবতারে থিবী লো মাসে ফিদ্রেবক ফ্রিবসে মামসিদিন কুমত হাইনিব নে ফ্রগসানে খেত
1: পাজর
2: যুগ কবি কালিদাস নিবনা তেঙ্গাথং কাবলক্ষিব তেনজনা পরমাত্মাবু থিখিবসু নতে রোগী কনুবু মহাৎপু ওহিনালু নতে পামজরিবদি তুমিহেবলিব নাইরতনা নবুবতন থমোসং পুথলহন সেমলপদি মাধ্রৌনার বিশজগত হেসিথব
1: থিজরিবসিদিনিজরিবসিনা
2: কালিদাস মেঘদূত মামলোন আয়ামন কালিদাস মেঘদূত তসেনাসিবসে মপু ওবক আথেপদ থাই পানব নতে কোলসিদ পও থাকো মথক চলছে কো পাকি হন্দন জিনু
1: কে
2: থমোগ আপামে ফোদইসে থমোগ আপামে নিবসিদর থমোগ আপামে কী নয়বদ আত্মাশ পরমাত্মাশ তিনে হব আদিব তেঙ্গাথং কাবলক্ষিব তেনজনা হরেদো লকানুদ পরম আত্মা পরমাত্মা থিখিবসু নতে হব আতোপ্রোয়ী কনুসি পড়া হেলেন হাক্তি লসবনেবো লসবসু নতেব এই পামজরিবসিদি মোয়বী থমোদ লোব ফাওয়াইব ইসব নিবো
1: খাই আথ

আকাশবাণী ইম্ফল চুতলে চমন্দা সঙ্গা কৌদে বৌমাই সুযোগ সুতালে ত্রিপুরা মিডিয়াম ফ্লেম মিটার ট্রাচার পয়েন্ট হালি কেলাহর স্ট্রাচা রাজা হা হিন যৌথে তিহি নখুর আলা পিবে মিনি সুয়ু মপাও সুসু ল সুদাবে রায় জবই কোটে লখে আকাশবাণী ইম্ফল জবই কোহাই সোচ মাইকেল চোপেলে ক্রিমিনেল জাস্টিস এডমিনিস্ট্রেশন বনু সুয়ু তিথিয়া আহা উই সিমিনার হাই জৌ ইম্ফাং হি বিয়ু মণিপুর স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট সোসাইটি উই হল হিউ সিলয় স্টেট হোম ডিপার্টমেন্ট ল এন্ড লেজিসলেটিভ আফেয়ার্স ডিপার্টমেন্ট আলে মণিপুর জুডিশিয়াল একাডেমি সুয়ু সিমিনার হাই জৌ আখা সুয়ু তিথি হি রিসোর্স মাইন মাই নিউ আলে চি চুপুয়ু এন এস এ Prevention of Illicit Traffic Law Law Prevention Detention Law Vana Chipang Ngawai Zut Jirubam Duhi Infang Hi Bulara Garit Trajo Lana Jirubam Hino Chao Pue Yuwe Yuto Jirubam Hino Kupuyo Ngatiam Bisorji Nepawe Kusa Tara Jirisum Resumai Hayu Vana গড়ি খ্রে হাই জু জিরবাম হিন চাউবে গড়ি খ্রি সু হিন এল পি জি ফুয়ু গড়ি কান্নায় ওয়াল টেঙ্কর ট্রালিয়ার আঙ আলে ন আচু খ্রি ফুয়ু গড়ি ট্রাদার রাজৌলে লওয়ে মণিপুর সিনেমা হি জুতু ডিরেক্টর ওকেন আমাকচাম জু সোনা ইম্ফল ইস্ট ডিস্ট্রিক্ট ওয়ে কম্বা সেটেল লাইক হি বিয়ু পিবে কি হিন দিফাও থাও তারে পেহা মপুর রাজ দাবারে পেহা ন্যাশনাল অ্যাওয়ার্ড নলুয়ু ফিল্ম মেকার মিউজিক কম্পোজার আলিয়া অ্যাক্টর মা হলিয়ে বীর রাত দা হাচি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হি পিবে মায়ো ফি গি মচা সিনেমা হিন বেস্ট ফিল্ম বেস্ট ফিচার ফিল্ম বিঙ্গলয় মায়ফি মচা চাইনা তেলেঙ্গা মামাই নিথেল আলিয়া লামাই তুয়ু জুতো সুয়ু মণিপুরী সিনেমা খ্রি পিনু ডিরেকশন হাফুয়ে ওকেন আমাকচাম আথা হা সুয়ু বানো চিফ মিনিস্টার ইমনাং খেমচান সিং লিজা সন দোঙাই চে হা পাবুয়ে সোশ্যাল মিডিয়া হিন মশায় পিবে দোঙাই চিপাও হিন মপু খেমচান পাবে ওকেন আমাক চাম মণিপুরী সিনেমা বই সুবই সুজলার জন আতিয়া সুপুয়ু হাসু খ্রেহা বিনখ্রেন মাই মান বিলারে পিন দিফাও হিন থাকু থাই মণিপুরী সিনেমা বই যা হি পিঠ থা হা মজা আলি সিলে চিফ মিনিস্টার পাবুয়ে পিবি দোঙাই চিপাওহাই রাইকি চিফ মিনিস্টার ফুয়ু নথাম্বাম বিরেন সিং পাবে ওকেন আমাকচাম বই মণিপুরী সিনেমা বই জাহি আতি রসু পুয়ু খ্রেহাত বুনা খ্রাহি লি সুপুয়ে পিন দে ফাও থাও তাইহাই মণিপুরী সিনেমা হি কাসুয়ু আলে এটা বেরেন সিং পিবি দোঙাই চিপাওহাই সোশ্যাল মিডিয়া হিন মশায় পাওয়ায় ওকেন আমাকচামহাই ফিল্ম ফোরাম মণিপুর বই ভাইস চেয়ারম্যান হা ফয় পিহাই দিফাও থাও তাই বানো ফিল্ম ফোরাম নিজাস দোঙাই চিহাই পাওয়ায় পার্লামেন্ট বই মনসুন সেশন হা দোষ হাওতালায় বানো গভর্নমেন্ট ন পলিটিক্যাল পার্টি তৈ দেবে মৈমিউ আলে হাই জৌ কুয়ে মৈমিউ হি পার্লামেন্ট হাউস আহাবি সেশন হাই পলিটিক্যাল পার্টি তৈ দিন বাবুপুয় দিয়া গভর্নমেন্ট খোলে পার্লামেন্ট সেশন হাই দোসন হাওলান হাকু খাও আনাকু খাও চাকু দেহা বুলে মৈমিউ হাই হিন তৈ দেবে মৎসু খ্রি পোপা ফ্রানো পাস সুলে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএস এস সি
Class 10, second board examination 2026 result ha property. Lare Dubai Krino, Pima Way result high online hino. URL result doc digital locker government doc in hino globale. National Education Policy V Jakarta Fair Class 10 high kaino hapa board exam aha hai sule to ya ha bue. Board exam a ran high February kong out chan na hino March kong out chan likuti ha sue. Second board exam high meku kong out chan ngau no ka likuti sue. First and second board exam hi pasu ya hai tra ya hino ya Rakwajo point randa to hai sui yue. Zukuha hanakai, tripiha akas mani infali hinoi. Mosuhi, nakuru alapi with me hino, mopo so solo jilulake. Arakasa jilura lujahai, gross way koko.

আকাশবাণী ইম্ফল ইচু চক্র হুন্দা পঙ্গ হেফেম কে কুচে মাও মে চসবু সুথোদায় রে মাও চসবু চাকৃপি কু নিক্রমে ঠুপে ঠুলেই চিক্র চিলু কেস ইলোপি ওয়ে ইজো জি কুটু কদালে হি হৈ চখ উমুন লিপে কঠোল কুচো কুতু দখে চয় ইচু রে ইক্রমে ন ইজো ক মাও লালে ন চাকৃলে সে আকাশবাণী ইম্ফল ইজো ক আখা কাই খো ফুজে ন প্রবিলে মণিপুর নাগামৈ চৌর সঠা কুচোলে লোয়া মুলোটো খেপ্রকুবু উমাই কাহাই ইডো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মণিপুর পুলিশ এ সিআরপিএফ উমু ন তক্রে লয় উচু হিবানো তক্রে কুলো উমাই পাদ্দে প্রাটিয়ে ক্রিমিনাল জাস্টিস এডমিনিস্ট্রেশন বানো চিঠু কাহাই কলো সেমিনার এম এস এফ ডি এস হেন ইডো সঠু কুচু হি ইজো সমুচুটে সেমিনার নাহি স্টেট হোম ডিপার্টমেন্ট লো এ লেজিসলেটিভ এফেয়ার্স ডিপার্টমেন্ট কলিয়া মণিপুর জুডিশিয়ারি একাডেমি তানো আকুয়া আজু লব সপিয়ে ইজো সেমিনার সমুচু কুচুলেহি এন এস এ প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিক এ প্রিভেন্টিভ ডিটেনশন লো লব লিজি ওটালি ইভানো টেকনিক্যাল সেশন সপিয়ে চসবু সমুচু কুচুহি চক্রজ হুন্দা কুস হেফেশিয়া হেন সপিয়ে নীতি আয়োগস ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স লহি নাগাল্যান্ড ন উজে রপদা কালিউ পয়েন্ট কাহাইনি লব স্টেট শিয়াচরো এ ইউনিয়ন টেরিটরি ফুলে মাকা চানিউ কুচু এ আর চিপ্রা কালিয়া উজিফুকিয়া স্টেট ফুলে চরো কুচু পজিশন হেবুয়ে রিপোর্ট থেপ্র রেগুলেটরি ইস এ ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট পৈ অবসময় সুকুলো কালিয়া ক্রাইম রেট খাইসু কুচু হি সলয় ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট পৈ হি নাগাল্যান্ড নো উজে রানিয়া চৌর নিলব প্রক্রেট চো সলোয় আনা ইনফ্রাস্ট্রাকচার বিজনেস ক্লাইমেট এ হিউম্যান রিসোর্সেস পৈ হি অবশ্য মাইপু কুচো দরকার বয়ে ডিমাপুর এয়ারপোর্ট আপগ্রেড সো কুচো ডিজিটাল এ ফাইভ জি ফোর জি কানেক্টিভিটি সমাইপু কুচো কলিয়া টেকনিক্যাল ওয়ার্কফোর্স পৈ হিয়া সমক্রপু কুচো নীতি আয়োগ তান রিকমেন্ড সো হবে অফিস অফ দ্য কন্ট্রোলার এ অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ তা আকুয়া আজু লব নলব কুবু স্কলার মাইদুন নেশন ওয়াইড রিসার্চ আর্টিকল কম্পিটিশন চিঠে সাউ সোলে কম্পিটিশন হি স্টেট মাকা চচাও এ ইউনিয়ন টেরিটরি ক্রু দুন সোলে এ হি হি মৎস পাবলিক ফাইন্যান্স গভর্নেন্স ফিসকাল ফেডারেলিজম সোশ্যাল সেক্টর স্পেন্ডিং এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট পৈ লমদ নামই ওলে সকু হ্রুপিও সি এ জি অডিট রিপোর্ট বানো অরিজিনাল রিসার্চ মসলব রিসার্চ কালিয়া ইনফর্ম ডিসকোর্স হি সমাই পুলো করুদন মচব সদায় স্টেট ম ইউনিয়ন টেরিটরি অদ্দন উজো সঠকচো অখে চিঠুহি কনখ্র খ্রখা শিয়াকালিউ নিকয় কালিয়া ন্যাশনাল লেভেল কম্পিটিশন দন উজো সঠকচো অখে চিঠুহি ন ইখাই মফু সেপ্টেম্বর শিয়ানি কয় সুদ পার্লামেন্ট জি চহ্র চিলু জি সেশন বুথুলেট কুবুদন রে ইজো সরকার পলিটিক্যাল পার্টি থপি আমি মল কুরুদন কুয়ে পার্লামেন্ট লে হাউস কাহাই হি পেনো মচেস অব মসল কুরুদন আমি মোলে হি পলিটিক্যাল পার্টি খুনো আকুয়া আবাব পিয়ত খোলে চহর চিলু সেশন নাহি শুধু ন সুথু কনখ্র খ্রখাশিয়া চিয়া কসু কুটু সোলে সেশন চিলু লহি লেজিসলেশন মৎস্য ক্রুপ্রা কুফ্রব পাস সোলো কুরু সোলে ক্লাস টেন সেকেন্ড বোর্ড এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স পরীক্ষা জি রিজাল্ট সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ড